0: কাকালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11।
1: হ্যালো,
2: হাজুর নমস্কার।
1: হ্যালো
2: নমস্কার কাকা, শুনলো ভাই না?
1: হ্যালো হ্যালো হ্যালো, অনেক ঠুলো সোরলে বলিস না, খোঁ কু বলে গো, মানে কে ভরে পাই না।
2: হাজুর কাকা নমস্কার, ম ভতিজ বলে গো, ভতিজ শুনলো ভাই না?
1: এ রামু হের না, মেরো তো কান মা সমস্যা ভয়ের, তিতি রামু সঙ্গে শুননে মেসেই পাও দিন।
2: ও এই কুরা ভন্নালাই ফোন করে গো কাকা, অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেকো ছ, কম মূল্যমাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ, তেই গয়ের কান জতাউনস ভন্নালাই ফোন গরেকো।
1: অনি হামি কান কম শুননেলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ?
2: হুন্ছ কাকা হুন্ছ, কান পাকেকো, কান দুখেকো, কান নশুননে ওয়া কম শুননে, কান করাউনে চিলাউনে, কান ডম্ম হুনে, কানকো নজিক শুননে ওয়া গির্খা পলাকো ছ ভনে পনি উপচার হুন্ছ।
1: অনি কতি বেলা বসন্ত ডাক্তার?
2: অব ভ্যাউনু হুন্ছ ভনে ত বিহান দিউসো জানু ভয় হুন্ছ, ভ্যাউনু ভয়েন ভনে সন্ধ্যাকালীন সেবামা সাঁঝ 4 বজে ভিতর নাম দর্তা গরাই হালনুস, অনি 4:30 বজে বাট ডাক্তারলাই দেখাউনুস।
1: ল ইয়ো কুরা চাই গজব শুনাই ভতিজ, ম ইয়ো কুরা টোল ছিমেক তির মনি ভনি হালছু।
3: INS নেপাল হরিও খর্ক অস্পতাল তথা পুনঃস্থাপনা কেন্দ্র পোখরা 15 নয়া গাঁও, ফোন 061-433-342-433-640।